0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

ইসলাম দেনুগে মাতিবেরিকম বায়ান করাবা ফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাবা ফাওয়া হাদিস হেগে বাণা গাওয়ানি ম্যাং আল্লাহ এদে বেফাকালন রাসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালবিয়ে আল্লাহ রাসুল লেভি উমর বুনুল খাত্তাব ফতুগে আহুল ওয়েরিংগে বায়কু মিহুংগে আতুং লিবি বাডাগিট নেভি সিটি ইং হিপাবাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গারি হাবাডাগেন একলেগে ফাণং এ সিটি বিদালবে দেভিয়ে ফহেইতু রেকলেগে ফাণ কোফাইস করাবা বিদালবিয়ে এ হাত্তোবগে দারি কালুন্নে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাবা এ ওয়াহকতক গাবুল কুরে বিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেবা বিদালওয়ামে তিয়া মামিয়ুঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালাতাগেন ওয়াডাগতি সাফু সাফু কো বায়ামেগেন মাগুতুগে এ বামি হুন্না এবহি ফতুগে হুলওয়েরিনা তিয়া বামি হুন সুওয়ালেন নুকুরাশে এমি হুন তেদবা হুন জাওয়াবু দিফিনামা তিয়া বামি হুন এবস দুগু কো ফাণে নুয়াতা এ বামি হুন দুগু বহুন জাওয়াবু দিফিনামা তিয়া বামি হুন এবস তেদু কো ফাহুটে তিমং কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু গুদুরে ফুলু গাওয়া কলাং গন্দেবা বিতাড়ুমে মিয়াদু সালাম লেভি মূসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুন্নেবিনামা একলেগে ফাণাম বেস তিম্মা কলেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নামান জহি ওয়াডা গতিহে কেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মাতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়াং কোরা ওয়াফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লুকো দিনুমগে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুলু নুকুরা ওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন দে হবে হাম এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহকাতং আড়ু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এঙ্গে এহেনি এফদ মি হুঙ্গে সাবাবুম মি দীন গাবুলু কোগেন

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানী তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দা গহুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবেকালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: আমি হুন না হামায় খান না দে হেয়ে এই নুহগে ফানুগে কৌমগে মিহুন নাই আদ বাগা মিহুন নাই সামুদ বাগা মিহুন নাই এউরেঙ্গে ফাহুং উলুন মিহুন্নে আল্লাহম মেনুই এউরেন্নে নেঙ্গেতে এউরেঙ্গে গাথং এউরেঙ্গে রসুলুম বয়াম বেগেম বা হেকে তকায়গেম বডাগতে ফাহে এউরেঙ্গে আঙ্গাতাকুগা এউরেঙ্গে আইত্তং এলুয়ে আদি এউরেম বুনে ফুয়ে হামাকাশবরম তিয়াবে খালুং একামকায়গেম ফনুবেবি খান্তক তিমাম্মেন কাফির বিজ্জয়ীমুয়ে আদি হামাকাশবরম তিয়াবে খালুং একামক তিমাম্মেন গোয়া লব্বা খামকামেদু হামাকাশবরম তিমাম্মেন বনি বসবাস্তেরকমুম ফুরিগেম বা শাক্কে গে
1: দিবেহি এফএম দিবেহি নায়কু নদীয় একে মেগাহার্টস
2: আলিনূর